0: ঘর হোস্ট ইয়া অফিস হোটেল হোস্ট ইয়া রেস্টুরেন্ট ছিটোরা ভরপর্দো ইন্টারনেট সেবা পোখরা ইন্টারনেট পোখরাকো ব্রান্ড 25 বর্ষক বিশ্বাস গতি চ অপার 1 GBPS সম্মকা প্যাকেজ কো বহার স্ট্রিমিং গেমিং কাম হোস যা রমাইলো যা সুকে যাও কানেকশন মা কুনে গড়বড়ি ছাইন ঢিলো পোখরা ইন্টারনেট সদাই তপাই কো সাথ মা হিজো আজ ভোলি হামেশা তপাই কো বাটো মা ছিটো ভরপর্দো সুলভ র সহজ পোখরা ইন্টারনেট তপাই কো পহিলো রোজাই
1: রং বহার
2: বর্জ সঙ্গে উপহারে উপহার বাম্পার মা ইয়ামাহা রেজিয়ার
1: বর্জ পেন্সে ঘর রঙ্গাউনু হোস রা লকি ড্র মারফত ইয়ামাহা রেজিয়ার 125 স্কুটার বাম্পার উপহার জিতনে মৌকা পাউনু হোস
2: সাথেই 65 ইঞ্চ কো স্মার্ট টিভি রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন লগায়ে 350 ভন্দা বড়ি আকর্ষক উপহার আরু পনি ঘর রঙ্গাও খুশি বড়াও উপহার জিতনে অবসর পাও
1: বর্জ পেন্স

0: বাতসালিয়া পোখরা ক্লিনিক, নিউ রোড পোখরা, ফার্টিলিটি হোপ লাইন 01-597-0611।
1: হ্যালো
2: হাজুর, নমস্কার।
1: হ্যালো
2: নমস্কার কাকা, শুনলো ভাই না?
1: হ্যালো হ্যালো হ্যালো, অল ঠুলো সোরলে বলিস না, খাই কো বলেগো, মানে কে ভরে পাই না।
2: হাজুর কাকা নমস্কার, ম ভতিজ বলেগো, ভতিজ, শুনলো ভাই না?
1: এ রাম হো, হের না, মেরো তো কান মা সমস্যা ভয়ের, তিতি রামনো সঙ্গে শুননে মেসেই পাও দিন।
2: ও এই কুরা ভন্নালাই ফোন গরেগো কাকা, অইলে আইএনএফ হরিও খর্ক অস্পতাল মা কানকো উপচার কেন্দ্র খুলেকো ছ, কম মূল্যমাই উচ্চ স্তরকো সেবা পাউন সকিন্ছ, তেই গয়ের কান জতাউনুস ভন্নালাই ফোন গরেগো।
1: অনি হামি কান কম শুনিলাই পনি উপচার হুন্ছ তো ভতিজ?
2: হুন্ছ কাকা হুন্ছ, কান পাকেকো, কান দুখেকো, কান নশুন্নে ওয়া কম শুন্নে, কান করাউনে, চিলাউনে, কান জম্ম হুনে, কানকো নজিক শুন্নিনে ওয়া গির্খা পলাকো ছ ভনে পনি উপচার হুন্ছ।
1: ল ইয়ো কুরা চাই গজ্জব শুনায় ভতিজ, ম ইয়ো কুরা টোল ছিমেক তির পনি ভনি হালছু।
3: INS Nepal, Hariyo Kharka Aspatal Tatha Punasthapana Kendra, Pokhara 15, Naya Gaon, Phone 061-433-342, 433-640.